0: Bed Business App。
1: বিশ্ব শান্তি সমূহান লুম্বিনী শান্তি পো আবাস রেডিও লুম্বিনী।